ডক্টর আবুল পাকির জানুল আবদিন আব্দুল কালাম, জিনে এপিজে আব্দুল কালাম কে নাম সে জানা যাতা হ্যা, কা জন্ম 15 অক্টোবর 1931 কো রামেশ্বরম তামিলনাড়ু মে হুয়া থা। ভে এক মহান বৈজ্ঞানিক, শিক্ষাবিদ আর ভারত কে 11ভে রাষ্ট্রপতি থে। উনকা জীবন সংঘর্ষ, মেহনত আর আত্মসমর্পণ কি অদ্বিতীয় মিসাল হ্যাঁ। ডক্টর কালাম কা জীবন প্রারম্ভিক দৌর মে কঠিনাইয়ো সে ভরা থা। ভে এক সাধারণ পরিবার সে থে আর উনকি প্রারম্ভিক শিক্ষা রামেশ্বরম মে হি হুই। কালাম নে আপনে পরিবার কি আর্থিক স্থিতি সুধারনে কে লিয়ে অখবার ভি বেচে, বাবজুদ ইসকে উনহোনে আপনি শিক্ষা মে কভি ভি সমঝোতা নহি কিয়া আর আপনি স্বপ্নো কো সাকার করনে কে লিয়ে নিরন্তর প্রয়াসরত রহে। কালাম নে মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি সে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং মে স্নাতক কিয়া আর ইসকে বাদ ভারতীয় অন্তরিক্ষ অনুসন্ধান সংগঠন ইসরো মে শামিল হো গয়ে। ওহা উনহোনে ভারতীয় স্যাটেলাইট লঞ্চ ভেহিকল SLV তৃতীয় কে বিকাশ মে মহত্বপূর্ণ ভূমিকা নিভাই। উনকে নেতৃত্ব মে ভারত নে 1980 মে রোহিণী উপগ্রহ কো সফলতাপূর্বক অন্তরিক্ষ মে প্রক্ষেপিত কিয়া। ইসকে বাদ ডক্টর কালাম নে রক্ষা অনুসন্ধান আর বিকাশ সংগঠন DRDO মে কাম কিয়া আর ভারত কে মিসাইল কার্যক্রম কা নেতৃত্ব কিয়া। উনহে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কে নাম সে ভি জানা যাতা হ্যায়। উনকে নেতৃত্ব মে অগ্নি আর পৃথ্বী জেসি মিসাইলো কা বিকাশ হুয়া, জিসসে ভারত কি রক্ষা ক্ষমতা মে অভূতপূর্ব বৃদ্ধি হুই। 1998 মে ডক্টর কালাম নে পোখরণ দ্বিতীয় পরমাণু পরীক্ষণো মে মহত্বপূর্ণ ভূমিকা নিভাই, জিসসে ভারত এক পূর্ণ পরমাণু শক্তি বন গয়া। উনকি ইস উপলব্ধি নে উনহে এক রাষ্ট্রীয় হিরো বনা দিয়া আর উনহে ভারত রত্ন সে সম্মানিত কিয়া গয়া। 2002 মে ডক্টর কালাম ভারত কে রাষ্ট্রপতি বনে। ভে জনতা কে রাষ্ট্রপতি কে রূপ মে প্রসিদ্ধ হুয়ে কিয়োকি উনহোনে হমেশা যুবাও আর জনতা সে জুড়নে কা প্রয়াস কিয়া। রাষ্ট্রপতি পদ সে মুক্ত হোনে কে বাদ ভি ভে শিক্ষণ আর লেখন মে সক্রিয় রহে। উনকি পুস্তকে জেসে উইংস অফ ফায়ার, ইন্ডিয়া 2020 আর ইগনাইটেড মাইন্ডস যুবাও কে বীচ অত্যন্ত লোকপ্রিয় হ্যাঁ। 27 জুলাই 2015 কো ডক্টর কালাম কা নিধন হো গয়া, জব ভে ভারতীয় প্রবন্ধন সংস্থান শিলোং মে এক ব্যাখ্যান দে রহে থে। উনকা নিধন দেশ কে লিয়ে এক বড়ি ক্ষতি থি, লেকিন উনকা জীবন আর বিচারধারা আজ ভি লাখো লোগো কো প্রেরিত করতি হ্যায়। ডক্টর APJ আব্দুল কালাম কা জীবন হমে সিখাতা হ্যায় কি কঠিনাইয়ো কে বাবজুদ ভি আগর হম আপনে স্বপ্নো কা পিছা করেন আর নিরন্তর প্রয়াসরত রহেন তো সফলতা অবশ্য মিলতি হ্যায়। উনকা জীবন সংঘর্ষ, সমর্পণ আর সফলতা কি অনুঠি কাহানি হ্যায় জো হমেশা হমে প্রেরিত করতি রহেগি। Thank you.